0: কৌশিক অভিজাত বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে। এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। তার সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লির ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরে সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী পর্যায়ের সংস্কারকে বাস্তবায়ন করছে। শুধুমাত্র নিয়মের পরিবর্তনই তার সরকার করছে না, এর পেছনে মূল চিন্তাধারাকেও বদলে দিয়েছে। আগে নিয়মকানুনের ক্ষেত্রে অনুমতি না থাকলে তা নিষিদ্ধ এমন ভাবনা প্রচলিত ছিল। পূর্ববর্তী সরকারগুলির আমলে লাইসেন্সরাজ বেকারত্বের ভূমিকা বৃদ্ধি করেছিল। তার সরকারের উৎসাহ ভিত্তিক উৎপাদন মডেল নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। শ্রী মোদী আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পৃথিবী ভারতকে আশা ও উন্নয়নের এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছে।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে অপনি 25 করোড় আবাদি কো গরিবী সে বাহার নিকালা হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে তার অবস্থান ধরে রাখবে। ভারতের গৃহীত পদক্ষেপগুলি দেশের উন্নয়নকে আরও গতিশীল করে তুলছে। অভ্যন্তরীণ শক্তির আন্তর্জাতিক প্রভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়ন ধারা বজায় থাকলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা আরও স্থিতিশীল অবস্থা নিশ্চিত করবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3টি স্তরেই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের বাছাই করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষিকা রয়েছেন। এই সংক্রান্ত অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষা মন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তার একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। সুকনায় একটি হোটেলে পাহাড়ের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বহুদিন ধরে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই সমস্ত দাবিগুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। এছাড়াও

0: গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ থাকবেন বলে খবর। বৈঠক শেষে দিল্লি ফিরে যাবেন শ্রী শাহ। এদিকে গতকাল শ্রী শাহ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য 1129 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং সশস্ত্র সীমাবল এসএসবির কাছে হস্তান্তর করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ 2014 সাল থেকে বকেয়া ছিল। শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অনুপ্রবেশ রুখতে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকার আপোষহীন নীতি গ্রহণ করেছে। জনবিন্যাস পরিবর্তনের প্রবণতা কঠোরভাবে আটকাতে সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাবে।
1: सरकार के गठन के 45 दिन के भीतर 1129 एकड़ भूमि बीएसएफ और एसएसबी के लिए शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। उनको मालूम है, जब तक घुसपैठ नहीं रोकती ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है ना भारत सुरक्षित रह सकता।
0: ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের ইস্যুতে বিক্ষোভ আন্দোলন আরো তীব্র হয়েছে। গত সন্ধ্যায় রাঁচি, গিরিডিহ এবং হাজারিবাগে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাঁচিতে ছাত্ররা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অ্যালবার্ট এক্কা চকে মিছিল করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ছাত্রনেতারা অভিযোগ করেছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থক এবং পুলিশ তাদের মারধর করেছে। অন্যদিকে পুলিশের অভিযোগ, কিছু ছাত্র নির্ধারিত রাস্তা না মেনে রুট ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে হেমন্ত সোরেন সরকারের একাধিক নিয়োগ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলি তাদের ধর্মঘট প্রত্যাহার করলেও ঝাড়খণ্ড হাইকোর্ট সেই পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছাত্রদের অভিযোগ, রাজ্য সরকার চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআই আর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। 11টায় এই অনুষ্ঠান সম্প্রচারের ঠিক পরে এর বাংলা তর্জমা প্রচারিত হবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য রাষ্ট্রগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রের সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও দক্ষতা উন্নয়নের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া দুটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে যুব সম্প্রদায়ের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া MT সিবুতে 16 জন এবং MV লুতুফেতে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়া উপকূলে আলাদা আলাদা ঘটনার মাধ্যমে এই দুটি জাহাজকে ছিনতাই করে। ইউক্রেনের ক্রিভিরি শহরে একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22টি শিশুসহ 130 জনেরও বেশি আহত হয়েছেন। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসক প্রধান অলেকজান্ডার গানজা জানিয়েছেন, 5 শিশুসহ গুরুতর আহত 29 জন। FIH হকি বিশ্বকাপের অ্যামস্টেলভেনে ভারতীয় পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 এই খেলা শুরু হবে। লুসান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মৌসুমে তার সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা প্যাটিরাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সংস্কার চালিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক

0: डायरेक्ट और इनडायरेक्ट जॉब बनी है।
1: भारत र नेपालले द्विपक्षीय सहयोगको सम्पूर्ण क्षेत्रको समीक्षा गरेका छन् र सीमा व्यवस्थापन र सुरक्षामा सहयोगलाई सुदृढ पार्ने आफ्नो प्रतिबद्धतालाई पुनः पुष्टि गरेका छन्। हिजो देहरादूनमा सम्पन्न भारत नेपाल संयुक्त कार्यदलको 14 औं बैठकमा यो छलफल भएको थियो। एफआईएच हकी विश्वकपमा भारतीय पुरुष टोलीले आज आयोजक नेदरल्याण्ड्स विरूद्ध एम्स्टलविनमा दोस्रो चरणको अभियान शुरू गरेको छ। खेल भारतीय समयअनुसार साँझ 7:30 बजे शुरू भएको छ। भारतको महिला टोलीले भोलि अस्ट्रेलियाको सामना गर्नेछ। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले आज देशको पूर्वी सिमानामा सुरक्षा व्यवस्थाको समीक्षा गर्न बैठक गर्नुभयो, जसमा चिकन स्नेक पनि भनिने सिलगढ़ी करिडोरमा सुरक्षा सुदृढीकरणमा विशेष ध्यान केन्द्रित गरिएको थियो। वहाँले आज सिलगढ़ीको सुकुनास्थित एक रिजोर्टमा वरिष्ठ गोर्खा नेताहरूसँग पनि महत्वपूर्ण बैठक गर्नुभयो। सरकारले 4 वर्ष मुनिका बाल बालिकाका लागि क्लोरफेनरामाइन मेलेट र फेनाइलेफ्रिन हाइड्रोक्लोराइड युक्त सबै निश्चित मात्रा संयोजनको उत्पादन बिक्री र वितरणमा प्रतिबन्ध लगाएको छ। ब्रिक्स युवा मन्त्रीहरूको बैठक आज साँझ विशाखापट्टनममा हुँदैछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भन्नुभएको छ, भारतले लाइसेन्स राजको समयमा उत्पादनलाई दण्डित गर्ने आफ्नो दृष्टिकोणलाई मौलिक रूपमा परिवर्तन गरेको छ र यसको ठाउँमा सरकारी प्रोडक्शन लिंक्ड इन्सेन्टिभ पीएलआई योजनाको माध्यमले यसलाई पुरस्कृत गरेको छ। र एफआईएच हकी विश्वकपमा भारतीय पुरूष टोलीले आज आयोजक नेदरल्याण्ड्स विरूद्ध एम्स्टलविनमा दोस्रो चरणको अभियान शुरू गरेको छ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড় তরাই ডুয়ার্স ঘুরে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএ এর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়ে পাহাড়ের সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে।
3: काफी डिटेल में युवा सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूँ कि एक माननीय गृहमंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ, शुभेंदु जी भी थे मुख्य, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करें।
2: শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রেড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র

0: ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযানকে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়াহ লোক উপস্থিত রয়ে তো আপ ওয়াহ আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন যো যোজনায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা, উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি।
2: আজ এস প্রস্তাব মে ভারতীয় জনতা পার্টি কে পদাধিকারী কি বৈঠক মে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জি নে নির্দেশ দিয়ে কি ভারতীয় জনতা পার্টি কা প্রত্যেক কার্যকর্তা দেশ কে প্রত্যেক গলি নুক্কড় কোনে মে যাকর বন্দে মাতরম কা যশো গান করেগা। বন্দে মাতরম কে বিষয় মে লোগোঁ কো হম বতায়েঙ্গে। বন্দে মাতরম কো লেকর জিস প্রকার কি কুলচিত রাজনীতি কংগ্রেস পার্টি কর রহি হ্যায় উসকো লেকর হম আন্দোলন খড়া করেঙ্গে।
0: ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপী বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন করা মোট বৈদেশিক মুদ্রার মধ্যে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট আমানত থেকেই এসেছে 6,540 কোটি মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের 8 তারিখ FCNRB আমানত, ECB এবং OFCB মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপী বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। দুর্বল হয়ে পড়া ভারতীয় মুদ্রাকে চাঙা করার লক্ষ্যেই এই মুদ্রা বিনিময় সুবিধা ঘোষণা করা হয়েছিল। এবছর 31 আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে সপ্তাহে 5,50,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, ভিডিওটি AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেননি। সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের অধীনে 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে 400-টির বেশি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত বিষয় ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য প্রতি ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994-এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে

গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলে এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন লিউ শেং শু এবং তানিং এর কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। খবর শেষ হলো।